0: ନିହ ହତାତେ ଶ୍ରଦ୍ଧା ହତାତେ ତାଇ ବାଇ ନେ ଅର ପାଚୁମାର ବେନ
1: ইপাচ তোমার বেচ মাগো ইপাচ ব্যঞ্জন রাহা হতাতে সদা জিজক হতাতে
0: মাগসকে মেহ জু হতাতে রাহা হতাতে ওড়ে পাঁচ বেচি সার তো জিউসকে রাহা জু হে নে মাঝে অর কথা হাডা কথা না তাই বাই অঞ্চল তাই চিসারে আর কা রোগ দুকাশকে বাহিম নে এদিয়াতে এল ইঞ্জিন রে ডায়রিয়া ইঞ্জিন রে হুকা বান্ডে নেরি ইদা তাকে রচক মার সতর্ক আনাদি মানে ওড়ে গাডু ইচ্ছারে নিজে সতর্ক আনাদি মানে এন কাহিনে ইদে মার তো মার সবুবেলে ইম্বা মাতে এই হলে গসাপ সিনে সবা নাড়াতায় আপে কাডা নাড়াতায় আপে পাঙ্গাতে এই হলে ইলাহে মনে চা ব্যবহার কি আনা দারি মানে বরিং এইয়ু চাচানা মার এইয়ুতি রাগি কিনাদি মানে ওড়ে আই সারে মার এইয়ুতি ওঠানা হাণি কাহানা মার গোষ্ঠী সারা হারেকা অজিনে ওড়ে তাই ভাই এদিতে এইতে কাতা আতে ওড়ে রাতাতে কাতা সঙ্গে মার এনে কি নাই মার ওয়াজিম নাই ওয়াজিতে পরে এবার আমার পিড়ি কাহানা মুচি কাহানা এটি নাদি মানে
1: হ্যাঁ এলা এলা কি নলাই কি মার যদি পিড়ি খানা ইটা আসারে এমবে আই কি ওয়াহানা বিহা কু গিনু কি আয় এদি এ বাহারে রেনু হানা মামা ডুতা ওয়াহানা কু গিনু কি আয় হানা কি মার এ মাজিতে মাড্রু জাকা তিনা আকাতা
0: হ্যাঁ মাঝি তাড়ি মার তিনাই ওড়ে গাড়ি দিন তাই মার লাই তাড়ি মিলে ওড়ে চিন্দ্র আড নাই সা রিনি তিন দানাই সার মাজা হানে এদি সির নে এদা পে সির তে রান্দা মাঝি তে রান্দা ইলে তা তাই ভাই মার তিনা আপ এনা চিচি সারে সার মাগে ই হুপকা বান্ডে রব আয়ানে মার তো মেসি নাই মা লোক বাকা আবা তো কেউ নরহা চিঞ্জিম না আবা কেউ নরহা নিসকে চিঞ্জাত সিনু এলা হে কোকার পদাম বুড়া বুড়ি কি তিনস্কে অজে এদি এদা তাকে বারো লোক মারো এনে কি